0: এখন আমার লাগে ছেলে তো থানা এটা এখন খারে সেটি লাগে এটা নাই রে সাথে লাগে কিছু
1: নিনি হিচু দেন না কো
0: হ্যাঁ সে গোছি কি ও ইয়া তো ট্রান্সমিটার ইন হ্যাঁ আই লাইট নাই এগো শেয়ার এছে গো কো কো আন এছে ইতো হ্যাঁ মানে chose all that path with a cedula. And there's another book, so brother, sir. Mm-hmm.